0: হার আমি হার উনি বায়া মিয়া তো অর্গন মি হবি লাভে কি হাউ ডিপ ইজ ইউর লাভ আজ মি বিজিস কে মারং হি কা মুফে তুমি
1: এহারা মিহার এহারা মিহার
2: নোদি হে কে মেগাহার্টস দিবে হি এফএম আবাদুস এম মেগাহার্টস

0: এ ফতুকে আয়ত তাফসীল খুদ্দিবা ফাওয়া ফতুকে আরবি বাহুয়া কুরআন গে গতুকে এই এখন দান্ন বয়কটকে
1: বশীরাও ওয়া নাযীরান ফাআরাদ আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন
0: উফাবিরকম গ খবর দে আদি বিরুইরকম গ খবর দে ফতুকম গে ফাহে এওরেং করে গিনা মিহুম ফরগস দি এমবরগতুয়ে ফাহে এওরেং আডে না হয়।

ফাহেতিমান রসকলাঙ্গে আজাব এউরেন না ফেনুনু হিন্দু এউরেন বুনু ওয়ে হাম এখানে আল্লাহ তিমাম্মেন ইমা বিজয়ীময় আদি তিমাম্মেন শরীকুকং উলুনু থাকে চ কাফির বিজয়ীময়।

0: ফাহে তিমান রসকলাঙ্গে আজাব এউরেন্ন ফেনুন হিন্দু এউরেম ভি ইমানু এউরেন্ন মমফায় কুরআন কম গানু এই আল্লাহ এ কলাঙ্গে আলু থকুন নামে দুঃখং হিঙ্গওয়া ফাওয়া গোতে আদি ইতাঙ্গা কাফির মিহু গেল্লি হলা কুবিজ্জৌয়ে
1: দিবেহি এফএম দিবেহি নায়কু নদীয় একে মেগাহার্টস।

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবরেত্ত
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কে ফানা আলী কে ফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুগদ হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: আদি থিমান রসকলাঙ্গে এউরেন্নং একুয়েরিং তাকে লেভিমে ফাহে এ একুয়েরিং এউরেন্না এউরেঙ্গে কুরিমতি গাওয়া খান্তকায় এউরেঙ্গে ফাহাতু গাওয়া খান্ত জিনেতের কদ্দিনে আদি এউরেঙ্গে কুরিং ইসবে গোসফাওয়া ফুরেদুনু জিন্নিনায় ইনসিঙ্গে উম্মতে তেরেগা এউরেঙ্গে মচ্চং আজাবগে বসুড়ো হাকুবিজ্জে হাম কশ্বরং এউরেম বি গেল্লেনি বেগেম্বা মিহং কম্বে
1: আলিনূর।

ফাহে হামাকশর কাফির মিহুন তিমন রসকলাঙ্গে গদ বেগুমা আজাব গে রহ দখওয়া হুশিমে আদি হামাকশর তিমন রসকলাঙ্গে এউরিং খোঙ্গুলুনু নুবায় আমল থাক জজা দিব্বা হুশিমে।

0: এইবার রীতি লাভি ফালি হব বিস্তেং ফালি হলে কি আশ্রায় কে তেং আশ্রব বিস্বার রীতি লাভ এহম ফ্রেশ আউট অফ আইডল হম নিম্মা ফদেন এম এ ফুরতম কুরে একান্ত কবণ হমার কারি কেহা দাম গায় তিকে ফালি আইডল গুলেনি কো আশ্রাস পনে ফালি কারে বিমন না কি আরান দো ফালি মন ওকে এন গুনি মি পহে দেতি বাই তিয়া দেম বার কিয়া ফারিত লাভ এন এহম মস্তম দ গুলেন
1: আব্দুল্লাহ ওয়াহিদ কিয়াফাবা আস্তুল্লাহ ওয়াগা নুয়াদিহাগে হারতোকে হালুবি বলিউড মিউজিক হুরিরু ফালিউ আদে আশ্রাগে মি ভার্সন তৈয়ার কোফাবানি মাডু মাতির একুস্টিকাত লোপিগে পপ রাগাকা মিগা গিটাগে রীতি হামোনিয়ায় আদে লাভা কিউন তেরিংগে আডুগে গুলুম বার ফুরিহামে দাক্কুয়াদে
0: দেন ফালি হুম এঙ্গে আমিল্লে গোতকা এতে গেণেস্তে বে তো ফালি হুম এঙ্গে আমিল্লে স্টাইল কা দে মি হুম দেন ফালি আশ্রয় আবার লাভকি হুম বেস গুলে না তো আর স্টাইল কে লাভকি ইয়াহি বানি দেন এম হাম এ গোত আমিল্লে গো এটা দেন এ হন্দানু গে প্রোগ্রাম গান কাচ কি তো এম এ গোতং এতে গেণেস্তে বে তো বে দে এক বার বড় বাই কুলাস তো হুসেন না থেরা ইয়া হুসেন মিউজিক কে দে দেন এক এহেরা তাফাত কফা হুন না না বা তো এই হাম হুসেন থেরা Yeah, I was saying the ideas.

ফাউন আবেকে গতকা মিহি মানালি সোশ্যাল মিডিয়াকে একি প্ল্যাটফর্ম তোকে ইতুরুম মিয়দকে জুয়ানুগে হিতাকুম বেসচাগা হোদা ফাওয়ালাবে কমকাওয়া ফোহেলি তিবা মিলাবা

0: ফাহে এউরেং আল্লাহ সজদ কুর্ম বুডাগেম ফি নম ফাহে কালেগ ফানুগে বেরি রসকলাঙ্গে হাদ্রতু গাওয়া মালাইকাতুম একলাঙ্গে রেয়াই দুয়াল তসবিহ ধন্যবে আদি এ বেকলুম একমক ফুহি ফুলেনুয়ে
1: দিবেহি এফএম দিবেহি নায়কু নোয়াদিয়া একে মেগাহার্টস
2: আলিনূর